সতী মন্দোদরীর অভিশাপটি কি ছিল? না, রাবণ বধির পর অশোক বনে যখন সীতামা রাম দর্শনে আসার আগে দুটি নয়ন মুদ্রিত করে রামচরণ চিন্তা করছিলেন, সেই সময় মন্দোদরী মায়ের কাছে গিয়ে তাকে প্রণাম করেছিল। কিন্তু রামের ধ্যানে মগ্না সমাধিস্থা সীতামা মন্দোদরীর সঙ্গে কথা না বলায় অপমানিতা মন্দোদরী ক্রোধের বশে অভিশাপ দিয়ে বলেছিল, মা সীতা, তুই যখন আমায় অপমান করলি, আমার দিকে তাকাতেও ঘৃণা বোধ করলি, তখন আমিও তোকে ছাড়ব না, আমি তোকে অভিশাপ দেব। আর আমি যদি সতী হই তাহলে সে অভিশাপ নিশ্চয়ই ফলবে। শোন গর্বিতা সীতা, রাম গরবে গরবিনী হয়ে যখন রামের কাছে যাবি, রামের বেশে নয়নে পড়বে, অভিশাপ দিলাম আমি। সেই মন্দোদরীর অভিশাপের প্রতিক্রিয়া এতক্ষণে আরম্ভ হলো। যে রামচন্দ্র সীতা দেবীকে দেখে মাথা নামিয়ে নিলেন, আর মাথাও তুলছেন না, কথাও কইছেন না। তা দেখে সীতামা বললেন।